ফিয়াওয়া একলাঙ্গ হাদ্রত কুত্তম বে গতমগে গতুম এহিং ইলা হন্তকিং হিফি মিহুন্না এ ইলা হন্ত নসরু নুদিনি কিবেগিং হিজে আদি কীত এউরেঙ্গে কিবেং এ ইলা হন্ত গিল্লি হিঙ্গজ্জে আদি এই এউরেং হেদি দোগেকে আদি এউরেং দোগুম উফাদ্দাগম বুনে উলুন বুনুন থাকেকে

0: ফাহে রসুলুঙ্গে তেরেং গদ হিবর ফুলগে বেরি রসুলুং এবহি উলুল আজমগে বেকলুং খেকুরেবি ফদেং খালেগে ফান ওয়েস কেতেরবে ওডাগন্ন ওয়াশে আদি এওরেন্ন আজাব আবসুম খালেগে ফান এদওডানু গন্ন ওয়াশে এওরেন্ন ওয়াদু কুরব্বা খন্ত এবহি আজাব এওরেন দেখে দুহ দুয়ালকুম এমমে গডি এগগে ইরুয়েস দুনিয়েগা লসবেতি বি বায়কমগা এউরেন নুয়া ফদে মি সাফ গুতগা ইব্বা ইব্বমকে ফাহে ফাসিকুই মি হুম মেনুই হালাক ওয়েগেন নুদানেতে
1: বিসমিল্লাহির রহমানির রহিম
0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসমু ফুলুম ফাশাগান নামে

ফাহে এউরেন বিমগা দাতরু ফাতরু কো এউরেঙ্গে কুরিং উলুনু মিহুঙ্গে নিমুবি খোম ফদে খুঙ্কং ফাহে এউরেন নুবলানি হিয়ে এউরেঙ্গে মচ্চং অল্লাহু হালাকু ফনুবা নেতকুরবি আদি কাফির মিহুন্নং হুরি এফদা অকুবায় থাকে।

0: আৰু মানে লাইফ লং কমি হা হেলদি কমে পিছে হামা কমে দু হাকুইস মে হাসি গান্ডা বরবলি কাং ইউ সাজ ওয়া বরগে কাশাতে কোরা হিঙ্গুং ফেতুম দুম বেস মাসে নে কম আরো গান্ডা হামে আরো গান্ডা ফলো কোরা মে মে হা মাসে কে কোরি কুরমুং এম এ ফাসে কামে কে গত গফা হা কোরা উনি হিঙ্গুং এই ফাসে আনে মুলে না মা বুর মাসে কেতে কোরা কানু জে হামা দেন কমে দুম কে জবা কি গাড়ি তাকে এগা kanda alala fa behti ma wal fa se he kame gamati ga temi hunna den ekam bina wage mi enna ni mi hege duwa huge taruti bu kame ga macha mi got hada na pari ma hage got ke sama arona bona vita na arona ga vihi ga harta huga arona ekka iher ga ga bunda ta ta ka mi kanta ta hage got ga arona sari ha ga kura aruga ne te ves
1: ahem bona ehem me marotin kon ekanta ta korebma ade niduma kemu balala afia on menna ade samahata gan porihama sehata gan one hase dole hokam go beddi me me hase hokam dole hokam go horibijja den nafsaane go ton dole hokam hunnaani
0: det ta ade ade ade warapodu role ada kore eya inge to da arman kon me ekala ab me kasat kuram fasham me jehni hage gatuka waki kama kanno waki hedumella kanno noni waki munasabata ka guli gena ei arme hase ek hase ganda ki aso hage gatu warme dirul mga beenu ta fuddane wasilate ehma e wasilate to beenu ek wasila ragal hurigen ta mane ehen kan ta kure veeni alukum ge si wage ve veeni gulun ta wesangal kure veeni ehma e wasila vi hama fully function eche gatu bahatta e ra hage gatu ehen kan ta ragal wan agina far awada me wahage ta kale be phone wes punane
1: বান্ডু
0: মি ফুরানি দা তো এই এম নুবা কামবার কি আদন ফুরাই তে কি মুনানি এম এ এবিজি হে আমার আঙ্গল এতে হাসি গন সাদা ওয়াজা তো গেছি কো মে মাগ বড় চিত কে বেড় মে আলহামদুলিল্লাহ আর মে মনে রাজে গা রাজে গা মনে লিবে হুরি এচি লিবে তো ফুরতাম পালাম
1: ইয়াদ
0: ইয়াদ এ মা হলকা এক ফিট ওয়াবে এ তো আগে গত গেছে আ দে মি উমর মাছ দাবার কমে ডক্টর দেখুমা মি কুরা হারদ স্বরব পড় তঙ্গে সালাম দেবে গেন্দে হারদ কেননু মি উমর গে আম মাছ দার সব বেড়ু মানে মি হকো কুরম বেড়ু মা কান্তে তে কে উলে না হাকাতে আহিবর হুন নন্দ তো কো মি
2: হকো আগো মেন্না মি আগো
0: কি পুরি হা দু হে গবে সে তো
2: ইয়াদ গিনা পারাদ দেন হামা ডক্টর দেখুম গ হসপিটাল গিনা বগো তে দ কুরম মি জেনে দত
0: মি মা মেসাম এবিস নু সামা এ কাং কোরাম ফাশা সি আলো গনা গাবু কোরাং আর মেঙ্গে মি মুজতম কি বার দুলহে মুজতম ক বেগে না তাও মে ফাহা কুরি কা তাও মে বেজে হাম আমিন দে তিমন নে কি হাম মারে দুলহে মি হে
1: কি কত গ মাসে কোরাং দত
0: আর এ র দুলহে মি হে কু কুরা হরি হা কান্ত তে কে সে না কুরা নে হাম এ কে নি পুন হাম কি সিজন নক দুলহে ওয়া মাসে কুরা মি হে ক বেগে নোয়া নে আপ তো সে হে কান্ত তে হাম বাট মাম জে হে নি মি দুলহে মি হে কু কুরা কান্ত হুন্না নে গতক
2: সফর দেন বারবর্ষ করিয়া ইঙ্গে তা দেন তিয়েন গুলো ভাইরাস পাল্লবা তে কাশি দোকে তাড়ু বেরে রসে তাঁকলে মি তাজা মেবা তরকারি স্লিপেন একো দেন কেমিক্যাল হুড়ি কি হাবার কত বল্লবা
0: এ গাও হাম বড় বালানি আলো আমিল গেদুরু গাদা ইচ্ছে কে দেন একবার ইতু মার হুড়ি সোস তে কোন দেন ইচ্ছে হিল হো দেন হাগে গতু কে সামতি ফাহ করে বানাগলো আকে আম কো বেরু মি হুং গিনা দান্ড তো কই মাসে করনে হে এভিস কা ইতু বারে হাম নে এমে মা এ এতে বেরং কোরা বার সময় বড় বালাম মানে মি কি হাবার গেচেক তো মি গে তৈয়ার করে বনি দেন হাম মে বেরং কা এতে হে বজে হাম বড় বড় মত কল গে কে তৈয়ার কল লাগে কালে মুনি মে না হিং হাম জে মু সিন না হে তো
2: হ্যাঁ তা সফরতে বেফরা কো মে ডক্টর বিদালু বেরং নো কা সে দেন হোটেল উন কাম ফেটিং গে তো
1: বেরং
2: নো কা
0: দেন একটা বনা আমি কাছে তৈয়ার কো পহুন না গই নেঙ্গে এবার কে ইয়াগিং গমে নে তিয়া হাম এক ইতে সা দুরু আমি
2: আ তো আগো মেন না হাম নেঙ্গে তে তেগন বেন কোরানি কিতা ফাহার
1: কিতা দুহ কম
2: ইতা দুহ কম বেস
0: আর না আম হোটাল আছে গে তো
2: আ দবার বর শুকরিয়া গে তো
0: আ দবার পাজে হকুর

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়েং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামকা ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাকা ওয়াগিবেরি নুমাং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্তা কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহী করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামাই কানি মাইং আল্লাহ হাশিব আদি জুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি কুরা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দীন খালাস কুরা ওয়া একলাঙ্গ কিবায় আলকান কুরা ওয়াশিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবা মি হুন আমর নুয়ে কিয়ামত দুহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফগে সতে কদিহবন আয়াতগা ওয়াহী কুরওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুং কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

আদমুগে দারিনাকি আল্লাহ হেদ্দেবি থাকেতিগে তেরেং গিনা থাকেতিগে মচ্চা ম্যাকুরেগিম বা বাইকান্দানে এ ইলাহা শুকুর বেরিবে উড়েছে একলাগে গিনাগুণ এগেম্বা নিয়মেতং হাঁদা কুরাশে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাউগে হাইদ্দি হেবন আয়াতুগা ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানাগাবে হাম কাশওয়ারুন তিমন্নাস কালাগে আদমুগে দারিন ম্যাকুরেবিমে আদি এউরেং এগ্গামা খণুগা উফুল্লেবিমে আদি এউরেন্নং রঙ্গলু তাকেতিং রিজকু দেবিমে আদি তিমন্নাস কালাগে হেদ্দেবি তাকেতিগে তেরেং গিনা তাকেতিগে মচ্চং এউরেং মাতিবেরি দরজাকা ম্যাকুরেবিমে আদি সূরাত লুকমানুগে বিহওয়ান আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরাবাফওয়া বাসফুলুগে মানাগাবে হাম কাশওয়ারুন উড়তাকা বিমুগাওয়া হা তাকেচ্চে আল্লাহু তিয়াবামি হুনটাকা খিদমত তের কুরবিকাং তিয়াবামি হুনন নেঙ্গে হেয়ে আদি একলাঙ্গ নিয়মতা ফাড়ুগেম বা গতুগাইয়া ফরুগেম বা গতুগা তিয়াবামি হুঙ্গে মচ্চা ফুরিহম কো দেবি আদি এবস ইলমকা আনুলা নওয়াতা তেদুমগকা আনুলা নোতা আলিকান দেনিবি ফতকা আনুলা আল্লাহ হামিদু জাদাল কুরা বায়কু মিসাকুঙ্গে তেরেং বেয়ে দেননেবি আয়াতকা এনুং আয়াতকুগা আল্লাহ বায়ান কো দেবাফওয়া নিয়মতা গিনগুণাইগেম বে সূরাত ইব্রাহিমগে 30 দেবন আয়াতম ফেশিগে 30 হাতারুন আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরা বাফওয়া বাসলুগে মানা গাবে আল্লাহি উড়তকা বিং হেদ্দে বিরাস কালাঙ্গে আদি একলাঙ্গ উডুং ফেম বেসেবি ফহে এফেনুগে সাবুন তিয়াবামি হুনন রিজকে কমুগা মেবাতা নেরুবি আদি একলাঙ্গ ইজনা ফুলায়কু এতকেতি কানুগা দতুরু কুরুম তিয়াবামি হুনটাকা না ফহরু খিদমত তের কুরেবি আদি একলাঙ্গ তিয়াবামি হুনটাকা কোরুতা খিদমত তের কুরেবি আদি একলাঙ্গ তিয়াবামি হুনটাকা ইরাই হাঁদু খিদমত তের কুরেবি কেন্ডি নেলি হিঙ্গা গতুগে আদি একলাঙ্গে তিয়াবামি হুনটাকা রেদুয়া খিদমত তের কুরেবি আদি একলাঙ্গে হযরত তিয়াবামি হুন দেননেবি কুম্মে ইচ্ছে একলাঙ্গে তিয়াবামি হুন দেবি আল্লাহুগে নিয়মত তিয়াবামি হুন গুণানামা তিয়াবামি হুনকা এ নিয়মতং আদদে নুকুরেবে হুটে হামকাশওয়ারুন ইনসানাই আনিয়াবেরিবুন বড়ু শুকুর কুরুননে মিহেকে গুণা আদদ নুকুরেবে হাগিন নিয়মতং আদমুগে দারিনং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবা ফাওয়াইরু দেমাগং একলাঙ্গে মাগু দেখকেবি এই হেয়কামুগে মাগা নুবাকামুগে মাগু হেয়কামুগে মাগু খিয়ার কোরা বেয়কা দেবে হুশি মাতিবেরি নিয়মত তালিবেনিবি সুরগি আসে নুবা মাগু ইখতিয়ার কোরা বেয়কা দেবে হুশি ভেন্দেনিবি আযাব লিবেনিবি তানেকামুগাবা নরক আসে আলামেঙ্গে বেররাস কালাকো আলমেন্না সোরুগে দিয়মুগে মাগু ইখতিয়ার কুরমুগে তৌফিকু দেববান দেবি।